0: कुलास तुम कुफा भी
1: मंदिर निशक तू करे ना मांड चिक दे मांड चिक या दे मनुनुफोन असफात तुम को फटसे वांट अकुरे नो दे वोज़ ना नुनुफोन जब अटम शो दिया रिफटसेरे नॉन फिट अकिंदरा ले तू चाइना इकुल क्लूना निफ़से फ़िवेरा ना सिंफना सोशुना निफ़ा ना दे यिम मापुती चाइना ना मलगासी न्यांतुं दे जो Rehefa mahantra anao a dia tsy ahefa inina fa iandry amatamboniny iany rotolorana raha raisinao amin'ny lafin'ny politika zay a tsisy faharingavana tsisy fanjakana afaka ameanao fahafa-po tanteraka amin'ny lafindrehetra nefa ianao hitaky zany hoe zavatra hafa zany no andrasana amin'ny politika fa tsy mifota tsy mifitsinjarana hoe menan'zao tsy misy vola anaovana an'izany ary namena an'izany a ary raha zato ampandrina mbola tsy nisy nahavelona olana raha zato ampandrina aloha tsorona ny resaka inona zany no andrasana fitondram-panjakana ny fitondrasana fitondram-panjakana sy amin'ny fiainana politika amin'ny ankamoany a dia ny any ny ahazonony rehetra mahatsapa ny ahafahany aika iroso amin'ny fandrosoana zay no andrasana ary zavatra zay tsy resaka fananana zay tsy resaka fahantrana zay fa resaka toetsaina zay zavatra y zany hoe toetsain'olona ray mahavaika fahasairanana zay atray a mivonina ny atrika ny fahasairanana ary mametraka baika azona manatrika zay atray ka zay manahirana am'la resaka ny tena marina rehefa lalinao la izy a tsika mbola milona am'la fisainana zay nentina nanjanahana ny malagasy le fisaina ny entin'anjanana malagasy de zavatra tsotra ny arena midadasika ny olona de nylazaina fa tsy nainininina teto dondrona ka noho izany a mba tsy ahapotika na very fanahy reo arenyreo sy azahoana mampiasa azy hoan'ny tany mandroso a de zanahana le firenena zay ny tezaina ary zay foana ny tezaina satria raha jerenareo ahatra amin'izay a nasiana nandefitra foana ny malagasy a ampandrosoana ny firenena nefa hatramin'izao a aizany ny farahantsika ka eo no mipetraka ary zay mametraka mazava tsara mihitsy fa amin'izao fotoana zao a efa misafotona zay resaka zay
0: saotra tomboko lahy saotra tomboko vavy